আগে মশাই থেকে হাসবি অসি দাস বরুদ জুবা ওনা তনু হীরা সিং লেখিয়া